ইবো আকাশবাণীলে ইন কাসাতংয়ে জারাই ফুনচক ওয়াংমোনাস নাসুল সানাজাত সিবিএসএস দিরিং জিন্দা চুংগিস পে বোডির গুক সিডুবদাস খেপটাকস আজাতেনক লুপথু গুনিস রোল নম্বরস কাংস্তে জুংডেলি ওয়েবসাইট ডিজি লকার উমং এবিকা রংরাই ডুবদাস কুন গুস চতুবচাস ইয়তেনক তালু সিবিএসসি জিন্দা চুংগিস পে সায়েন্স কমার্স তং হিউম্যানিটি ইরগুকস কুন ফেব্রুয়ারি ছেস জুবদুনে আপ্রিল লেছেস চুচুপা টালিক চোস্তে ইনপিন সিবিএসসি শতকান নাজিন তালুল দুমস লুপথুক বুম চুবদুন তাস তুং টুকচু রাব গিয়াত আলহাক জামিস এরগুক তাস তেনক ইথনে লুপটুক বুম চোয়া তাং স্তং লুদুন আলহাক জাম এরগুক সিনা থারকে লুস তেনক তালো সিবিএসসি জিন্দা চুংস পে এরগুক সে পাস পার্সেন্টেজ গিয়াথক মে গিয়াচু ক্যাঙা তাস চুজুর মিস আল্লাত কর লুস তেনক পোমো লুপটুক গুনিস পুছা লুপটুক গুন তাং স্পেস তে ডুবদাস মা টাক পুখ্যংস তেনক লাদাস উজু আজদে ডিভিশনাল কমিশনার সুবীর সিং ইস লেজ জং এ টংখের নিংপে খরি নাসাগুনে জিসকোর জাতে মিমাস গুনে তুস ইউন্ডিং দোদন গুনে স্কোর লালথা তকছারলেনা জাতে নক ই তুস লে টংখেরে ছাঁসকা চান নাসাগুনে কা ছুর চোখপো তাং ঠুচু ফুটসে ছিরকা গুনে থগাশ কালা জিয়ত খান ছিরকা মেতখানি লকসুক সে তারস্কুত রান খানি তোসা তাং ডুল্লাম গুন লেমু মেতখানি কালাস তোসা গুননি তাতক ছাদলেনা জাতে ডেলুত স্পনবো গুনলা ই ছিরকা ছংমাল জোস লেমু চো চেসে ফিয়া জিপসালি ছাড়জি থো ডুব চুকচেস তাং ডকুমেন্টেশন চোচেস স্কোরলা কাসপেলা জাতে নো খংস ইয়ারগা সিলাস ছংমা থাবলিং লেমো জাতে ডুবচুক গোস আকা বিজাস্তে নাসে মিমাংস কুন্তাংস কোরিয়াংস পা গুনলাস কালাস ইউ আসাং ইউ আমার তোকস মিজুং মলতক ইতুস ডিভিশনাল কমিশনার তং ইয়ামপো পি ডাব্লিউ ডি অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্রেটারি বসিরুল হক চৌধুরী লের জোংস্পুন রোমিল সিং ডং তং পি ডাব্লিউ ডি তং পি ডি ডি স্পুন বোর্ড গান বাগুন যুক্তিয়তেনক সানডিক তং জোথাব জুতে জুনশকেস গুনে সামলে থগা ইয়ারগ্যাস তংচেস জুস্তে ইরজুজিকা ইউলিলানি জোথাব সে জাগেস কাপস মগমি ফায়ার এন্ড ফিউরি কোরি ছোসনে লাদাখ সি সাজা থাকরিং ইউল খাকসু সুই নাঙা ডিগ্রিমস না চোখ শিকটা লিকচো আজাতে নক ফারোনে আর্মি গুডউইল লোপটেকা সানডিগি ছারজি ডেমস্টোন জিকতং হানু কং হানু ইয়োকমা তং ছুমা থাঙে নাঙা তু সুমে জোথাবস গুনিকা তামসাত তং ডেমস্টোন গুনটালিক জাতে নক ই তুস লোপটো গুনিস খরিউক সংস্কপ জোথাব সোমা তং জাকতুং ই লাসিরি নাঙা কলকান আছান্ডিগি চালাক গুনিকা ডুবচুকস্তে ইয়োৎখান প্রজেক্ট গুন ডেমস্টোন জাতে নক লাদাখ সুজুং আজদে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টে এডমিনিস্ট্রেটিভ সেক্রেটারি বসির উল হক চৌধুরী সিন্ধুগাডে জিক্সকুর জাতে লাসকুং সিছোকসনে ইয়ারগ্যাস তালদানি জুয়ে থগা ইনাসে কালাস ডুলিনিয়ত খানেল তাতক ছাড়লেনা জাতে নক জিক্সকুর স্কাপস এডমিনিস্ট্রেটিভ সেক্রেটারি সিন্ধুগাডিকা লানি জু সারজাং থে তে দে চুত অর্সিগিনিয়ত খানে লাস ছিরি ছংমে স্কোর লাল তাতক জাতে লাস গুন্তু সিকা ডুবচুক চে সিফিয়া লাস দে ফানচুনি পারলা থুন্ডেল ইয়ং গোসে সিকা শেষ সালতে নক ইনা চোসলা এডমিনিস্ট্রেটিভ সেক্রেটারিস মাহাবুদি ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টার ইজ স্কোর জাতে গ্যাছিনমিল দানিকা ইরসোনা সিকা ইয়োগে ডিগ্রিম তালো জামলিং শিল দানিকা ইয়োগে জাকস সিতুস্টাল ডিক চুয়াজাচেস ইনখান বোতং ডিল ত্যাং তাতক ছাড়লেনা জাতে নক ইতুস এডমিনিস্ট্রেটিভ তাং সেক্রেটারি তং ইয়ামপো পি ডাব্লিউ ডি চিফ ইঞ্জিনিয়ার আব্দুল মুতালিব সুপ্রিনটেন্ডিং ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তং জুনিয়র ইঞ্জিনিয়ার গুন যুক্তিয়তে নক সঙ্গিয়াস চুমদান দাসে স্কুই রিংশেল রিম্বোছে জংসকারনে মগমি নামটু গুতে লোকসতে লিয়া ধানডেন জুয়া জাতে নক দিরিং তং থরে জাগনিসে রিংসলা সঙ্গিয়া শাকে থুবে স্কু জুক সি ছাশাস রিংশেল রিম্বোছে চোকলামসারি ধর্মা সেন্টারিকা লাদাখ সি শিকাবজে রিম্বোছে লানগ্যাস উ জাতে লাদাখ সি ইউলখাক সু সুই গুনপা খাক তং চুনমে গুনপা গুননে লাদাখ মোলাম ছুনমে নাঙা থু সাসকুতে খান গিন্দুন তং চুনমা গুনলা জালখা ফুলা জাদিন জে গেনক তালো লাদাখ সি শাদাব সি নাঙা গুমা জিগ্রাং দেজিন শিক্সপে স্কুই রিংশেল রিম্বোছে ছে স্কুন্দুল্লা লাদাখ সে সাগে কারিং রি সুমা চেস পে গেন্দুন তং চুনমা লহান গ্যাসলা স্মোলাম ডু বাজা চেস এস কালুয়া জং পুজি কথোবিন চিকেন রোক দেজিন শেক্সপ্রেস কুই রিংশেল রিম্বো ছি মেল দে ছেস চোংয়ে জাগা গেলসা নিউ দিল্লি ন্যাশনাল মিউজিয়াম আ লোকসতে জুয়া সংস্কো লা রিংশেল রিম্বো ছে চোকলামসারি ধর্মা সেন্টারে কা লাদাখ স্মোলাম ছিনমো ছোক সিনিয়ত খানবে নাঙা দানজুক সাজা চেস নোক এব সংস্কানলা বুৎখানি জাকমানি সিরিংসলা দেজিন শেক্সপ্রেস রিংশেল রিম্বো ছে জালখা জংস্কার ইউলজং সিমি মাস গুনে ফিয়া জংস্কারি কারশা গুনপে ফোটং সোমে কাটাল দিক চা জাতে নক জাকনি সি জালখে রিংসলা ইউলজং সি খাক সোসনে তালদান মেমাস গুন কারশা গুনপে কাজাল জুমস্কুতে দেজিন শেক্সপ্রেস কুই রিংশেল রিম্বো ছে জালখা জুয়া জাতে নক জাকমানি সি রিংসলা জংস্কারি নাঙা মেমাস কাসের ফোমোস তং চুকনি স্লাক জামিস দেজিন শেক্সপ্রেস রিংশেল রিম্বো ছে জালখা জুয়া জাতে নক
ladaks shirik lanzum sa ladaks nangpe tsukdi skadik tsukshung tang shizrik tang skadik dedun tsukspe tuzmi gunez dejik ladaks ujungaz de shishkong junba vike saksena tang tugazate ladaks inaha boti skadik ayashke tang chestang shirik sonaz gun ashtanpo chojez tete janyang ton chan asna sukhjige skor la tuzdur zate nok itus ladaks shizrik lanzum si tipa Dr. Sona Wangchugis I tsukspa sumke tsuksne ladaks skadik shizrik tang norskal gun shkubste bor chestang ayashke tang chesetoga chaklas gangshan zadin yotkan iskola shishkung junba shada zatenok kongis ladakh shizrig lanzub siloston ngapchu batang dilte talo lochigi digrim dulin yotkan iskola thustuga zadenjik la shizrig lanzum si chosne charmed la ladakh si shizrig ngoshtak stang sumrigi lukshul gunchkup se borse se thoga chaglas zadin yotkan iskola shada zatenok I tus tus des ladakh yong sinanga buti lopchani pia pgt lecturer reconas pinches ajung lopta khanguni na buti gerkan skurmo yotkan shizrig lobs de nanga konas tongpa yotkan gunskang ste shizrig lobs de stanpo joches shizrig lobs de yanla gun zung suma guni nanga chukches tang ladakh sinanga buti tang buddhist studies nanga phd jat khan tang post graduate jat khan chalda ni boti thoga khaspa mangpu yot khan guni roks lente yuljong sinanga yontan tang shesdi gi thoga yargyas tang chesi lasir ospa shul gos molte shichkong junba jua phula jate nok akashwani le nasul dekha re nanga casual dani kala dak sinanga nasul sil khan tang gyur khan yangna news reader cum translator ikona sipia reltus pagun lenche sipia junil de ches ashnga sangskun la snganju gun le lungthin khan nasul dekha ga thochu Stenok, Reltos Pagun graduate Zatkan, Ladaksiskat Galasheskan, Nasul Silchesipiaskat Salpo Yongostenok in Azosla, Radio Tang TV Nanga, Sarkot Petsula Lashokani, Tongumstang, Computer de Lobjong Yotkan Gunlas Nangashkate Salchesenok. Akashwani legute ladaks nasul gun yeme na lanji sanchez la pulin jigyot den natsux la ladaks nasul gun chitsux gyudlamikang santubjes yotenok akashwani lene ta nasul ton